মনের পথে চিতাবাঘের গায়ের করণ, হৃদয় আমার হরিণ জানে, রাত্রির এই নিরাবতার ভেতর কোন দিকে চলেছে রূপালী পথের ছায়া আমার শরীরে, কোথাও কোনো হরিণ নেই, আর যতদূর যায় কাষ্ঠের মতন বাঁকা চাঁদ, শেষ সোনালী হরিণ শস্য খেতে নিয়েছে জানো।